ছাত্রছাত্রী মানকৰ সুরক্ষাকে নজর থি রখিকি ওড়িশা রাজ্য বিপর্যয় পরিচালনা কর্তৃপক্ষ ওএসডিএমএ রাজ্যর সবু শিক্ষানুষ্ঠান কোচিং সেন্টার আ দক্ষতা বিকাশ কেন্দ্র মানকে অগ্নি নিরাপত্তা প্রস্তুতির কড়া সমীক্ষা আ অডিটকে বাধ্যতামূলক করেছে। উত্তরপ্রদেশর লক্ষ্ণৌঠানে হইতিবা অগ্নিকাণ্ড ঘটনা উত্তরু ই নির্দেশ জারি করা যাইছে। আ রাজ্যর সবু জিল্লার জিল্লাপাল মানকু 15 দিন ভিতরে কার্যানুষ্ঠান রিপোর্ট দাখল করবারকে কোয়া যাইছে। নির্দেশ অনুসারে ব্যাপক অগ্নি নিরাপত্তা অডিট, এনওসি যাঞ্চ, নিয়ালিভা যন্ত্রর কার্যক্ষমতা আও জরুরীকালীন বাহারিবার রাস্তার যাঞ্চ করা যিবা। ইতার সহায়তায় 3 মাসিয়া মক ড্রিল করা যিবার আও ফায়ার সেফটি ওয়ার্ডেন বিল নিযুক্ত হেবে। সুরক্ষা ব্যবস্থা নাইথিলে তুরন্ত কার্যানুষ্ঠান নিয়া যিবা বলি ওএসডিএমএ পরিচালনা নির্দেশক রাজেশ প্রভাকর পাটিল কহিছন। বিশ্ব প্রসিদ্ধ পুরী রথযাত্রাটি শ্রদ্ধালু মানে যেন্তা রাজ্যর ভিন ভিন জায়গানু ঠিকভাবে আসিকি শ্রীক্ষেত্রন পৌঁছি পারবে সেথির লাগি রাজ্য পরিবহন প্রাধিকরণ আয়ুক্ত অমিতাভ ঠাকুরকর অধ্যক্ষতাতে গোটে সমন্বয় বৈঠক হয়ে যাইছে। শ্রীগুণ্ডিচা যাত্রা, বাহুড়া যাত্রা, সোনাবেশ লাগি বস মানুষ অস্থায়ী পরমিট দিয়া যাবা। পুরী বাহার রুটর কেনসিভিল মালিক এথির লাগি আবেদন করিপারবে। ইহাদে পুরী

শ্রোতাবন্ধু আপনার এই কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

শ্রোতা বন্ধু, কার্যক্রমে পরবর্তী গীতটি প্রচার করুছু মোহিত চক্রবর্তী রচনার গুডলি রথঙ্ সঙ্গীত নির্দেশনার বাবুশান কণ্ঠে ওড়িয়া কথাচিত্র

শ্রোতাবন্ধু, মেথি এক অত্যন্ত উপকারী ঔষধীয় উদ্ভিদ ও মশলা জাতীয় খাদ্য সামগ্রী। মেথির বীজ ও পত্র উভয় খাদ্য এবং ঔষধ রূপে ব্যবহৃত হুয়ে। প্রাচীন আয়ুর্বেদরে মেথিকে অনেক রোগর উপশমক ভাবে বর্ণনা করা যাইছে। সেতিরে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবর, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ভিটামিন রহিতায়। এহা শরীরর পাচন ক্রিয়াকু সুদৃঢ় করিবা সহিত কোষ্ঠকাঠিন্য দূর করিথায়। নিয়মিত ভাবে মেথি সেবন কলে রক্তরে শর্করার মাত্রা নিয়মিত রহে, যাহা মধুমেহ রোগীঙ্ক পাইঁ বহুত লাভদায়ক। মেথি শরীরর খারাপ কোলেস্ট্রলকু হ্রাস করি হৃদয়কু সুস্থ রখে। এহা সহিত মেথি শরীরর রোগ প্রতিরোধক শক্তি বড়াইথায় এবং বাত, কফ ও বিভিন্ন প্রকার শারীরিক দুর্বলতা দূর করিথায়। মেথি কেশ ও চর্ম পাইঁ মধ্যে বহুত উপকারী। মেথি গুণ্ড কিংবা পেস্ট কেশরে লগাইলে কেশ ঝড়িবা কমিথায় এবং রূপী সমস্যার মুক্তি মিলে। চর্মর সৌন্দর্য বৃদ্ধিরে মধ্যে এহা সাহায্য করে। মেথি এক সহজলভ্য ও বহুগুণ সম্পন্ন ঔষধীয় উদ্ভিদ। নিয়মিত ও পরিমিত পরিমাণে মেথি ব্যবহার কলে আমি সুস্থ ও নিরোগ জীবন বিতাই পারিবা। তেণু দৈনন্দিন খাদ্য তালিকায় মেথিকে সামিল করা উচিত।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথরে আসন্তু শুনিবা পরবর্তী গীতটি শিল্পী তৃপ্তি দাসক কণ্ঠরে, গীত রচনা বৃন্দাবন জেনা।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান অপরাহ্ন 3টা বাজি 10 মিনিট। চলিত অধিবেশনকু শেষ করা পূর্ব আসন্তু জাণি নেবা আজ আম কেন্দ্রর তৃতীয় অধিবেশনরে প্রচারিত হওয়া থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। অপরাহ্ন 5টায় শুনিপারিবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ, যুববাণী অপরাহ্ন 5:30 এতে শুনিবে বিজ্ঞান পত্রিকা কার্যক্রম বিজ্ঞানিকা, সন্ধ্যা 6:30 রয়েছে বিকাশ মন্ত্র, রাতে 7:25 শুনিপারিবে জেলা হালচাল ক্রমে কটক জেলা সম্পর্কের এই কার্যক্রম দ্বারা রিলে করে শুনেবু আকাশবাণী কটক কেন্দ্রর। চাষী ভাই ও ভৌণী মানক পাই কার্যক্রম চাষবাস রয়েছে রাতে 7:30। রাতে 8টায় শুনিপারিবে দেশবন্দনা, শিল্পী মানে হলে মিতালি চিন্নারা, প্রীতিনন্দা রাউতরায় এবং বাদল কুমার আচার্য। হিন্দি ভক্তি গীত রাতে 8:15, শিল্পী মানে হলে মাস্টার সলিম, কোয়েল ত্রিপাঠী এবং প্রবীণ মুদগল। স্পোর্টস গান রাতে 8:30, স্পটলাইট রাতে 9:16 এবং কন্ট্রি ওয়াইড অ্যান্ড ইন সাইডস রাতে 9:30। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির। লোকগীত ক্রমে দাসকাঠিয়া গীত প্রচার করব রাতে 10টায়, পরিবেশন করবে রামহরি পাড়ি এবং রবিনারায়ণ শতপথী। এবং শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে সন্তুর বাদন শুনিপারিবে রাতে 10:30, পরিবেশন করবে পণ্ডিত শিবকুমার শর্মা। এথিলা আজ আম কেন্দ্রর তৃতীয় অধিবেশনরে প্রচারিত হওয়া থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী ভবানীপাটনা এইটি শেষ করুছু আজর দ্বিতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশনর কার্যক্রম সহ পুনি থরে উপস্থিত হবু অপরাহ্ন 5টায়, সেতবেল যাই বিদায় দিয়ন্তু।

0: তো হে মেট কে পরীক্ষা কলে যাই করে আমি জানি পারমু যে কিনটা কেন পরিমাণ নে অছে সে মেট নে তেবে যাই কর তো আমি খত সার কি কেটা বিদি পারমু
1: হই
0: তো আমার কৃষি বিভাগ র আজ্ঞা মনে নেই কে
1: হই হই হই
0: বতালা কে নেই কে তোর ভাটো মেট কে নি করি পরীক্ষা করবা লাগি ভবানী পাটনা কে গলে
1: হ্যাঁ
0: সেটা মেট কে কেন্দা করি কাড়ি করি নেব সেটা বিষয়ে আজ্ঞা মনে বতাই থিলে যে
1: হই হই হই যে নানি
0: হ্যাঁ
1: ই আমার সরকারের তরফর বল
0: আমার
1: ভ্রাম্যমাণ পরীক্ষাগার বি অছে
0: হয়ে হয়ে হয়ে
1: হই গাড়ি গুড়ি সব সুবিধা আছে না বল যদি আমি যোগাযোগ কলু বেলে আমার গাঁ কে আসি করি আমার ক্ষেত কে আসি করি ম্যাট পরীক্ষা করে দি পারবে
0: হয়ে রে ভে দেখ এটা সরকার কেতে সুবিধা করিছন দেখনু আমি ম্যাট নে কিনটা কিন খাদ্য সার কেতে পরিমাণ নে অছে জানলে তো আমার ফসল কে সেই হিসাব নে যতন করমু
1: যে নানি কিন খাদ্য সার লাগবা আমার মাটি নে কেন কেনটা অভাব আছে সে পরীক্ষা করি করি যদি আমি কলু বেলে আমার চাষ বি তৈরি হবা
0: হই আমি তো তার তার উপরে দেখ সে গোটে প্রকার ফসল করুছু বলতো আর ধান চাষ আমার বারম্বার বারম্বার করুছু কেতে বেলে যদি তার খাদ্য সার অভাব হেলা বেলে ফসল নষ্ট হেবা
1: হই
0: নষ্ট হলে ক্ষতি হেবা
1: এটা গোটে তৈরি যোজনা করেছেন আমার সরকার বল
0: হই
1: তো তুই আর আমি তো কথা হলু বললু আমার রেডিও মাধ্যমে যে দাদা মানে নানি মানে আমার কথা শুনুছন সে মনে বি তোর মোর কথা শুনি করি সচেতন হি করি এই যোজনার ফায়দা উঠাবে কেঁ বলছে
0: হই রে ভে আর ই সয়েল হেলথ কার্ড যেন বেলু নে কে মাটির লাগি
1: হই
0: এটা রখিলে নানা প্রকার সুবিধা বি মিলসি
1: মিলসি যে নানি তুই আর মুই তো কথা হলু বললু মা তো তুই তো কথা হলে হৌতি শুনা এনে তো না দেখো
0: কেনটা করি নে দেখবার রে ভে আমার শিল্পী দাদা এবে খেটলে তাকর দল বল কে ধরি করি শিল্পী দাদা কে ছনে পাককে ডাকু আর অনুরোধ করু কে গানা বাজনা গৌছন চাল শুনু
1: শুনু।

0: শুনলি রে ভাই,
1: গলা শুনলি বললু,
0: বনে লাগলা তো,
1: বনে লাগবার কথা কয়ে শুনানি, তার সঙ্গে তো রোজা ঘর খোঁজা খেলা পড়া লাগলা।
0: যে তুই আর মে গোটে জিনিস পাশরি ছিল,
1: কয়টা
0: আমার শিল্পী দাদা না ছনে নি কই থাই,
1: শিল্পী দাদা
0: হই
1: আমার প্রতাপ চন্দ্র দাদা আর তাকর দলব, হই
0: ই দাদা মন তো বনে করে গাই দিলে,
1: হই
0: কেতে সুন্দরা লাগলা, ধন্যবাদ গোটে বি দু
1: দু
0: মাতর করে ভে। ছনে কাগনুন কথা হউথিল তুই আর মুই, মূর্তিকা স্বাস্থ্য কার্ড বিষয় নে কথা নি হউথিল কে,
1: হই
0: হে বিষয় নে একাই জাগিয়া ওটে কইবে,
1: তো মুই আগিয়া সঙ্গে কথাবার্তা হেসি, হ্যাঁ তাহলে তুই বসি করি শুন।
0: হ্যাঁ
2: হেমতি তো আমার বৈঠক কে মঝি মঝি নে বিশেষজ্ঞ আজ্ঞা মানে আসিকি নূয়া নূয়া জ্ঞান কৌশল কথা মানে কয়েছেন, তো এর বি বিশেষজ্ঞ আজ্ঞা জনে আসিছেন, আজ্ঞার না নরেন্দ্র কুমার পণ্ডা, আজ্ঞা মৃত্তিকা পরীক্ষাগার ভবানীপাটনা নে সহকারী কৃষি অধিকারী হিপাশে কাম করুছেন, তো আজ্ঞা আজ আমাকে কহবে মৃত্তিকা পরীক্ষা ও স্বাস্থ্য কার্ডর ব্যবহার, তো আজ্ঞা জুহার।
3: জুহার আজ্ঞা,
2: পয়লা করে কহন যে আজ্ঞা আমার চাষী ভাই মানে মাটি পরীক্ষা কাঁথির লাগি করবে আর কাঁজি করবে আজ্ঞা,
3: যেকোনো চাষ করবার আগুর নিহতি মাটি পরীক্ষা করবার কথা, কেন কাজে মাটি কেতে জবক্ষিয়াজ সার আছে, কেতে ফসফরস সার আছে, কেতে পটা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইটিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর শুনন্তু প্রীতিরঞ্জন রাউতরায় এবং সাথিক কণ্ঠরু দেশবন্ধনা রচনা বাঞ্ছানিধি দাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী ভক্তি গীতটি শুনন্তু কয়েল ত্রিপাঠীক কণ্ঠরু, রচনা কমল কিশোর রাজপুত।

শুনতে কার্যক্রম আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছে লোকগীত ক্রমে দাসকাঠিয়া গীত পরিবেশন করবে রামহরি পাড়ি এবং রবিনারায়ণ শতপথী।

0: যোরাজো সুষমা ঘন বরণ।
1: হে বৃন্দাবন চন্দ্র,
0: সংসার প্রতি অবহেলা প্রদর্শন কলে সংসার ডুবি যাব
1: নুহে কি বাবুরে?
0: আচ্ছা,
1: চারিপদ ভগবানঙ্কর চরিত্রামৃত আজি শ্রোতা বন্ধুঙ্কু শুনেইবা।
0: হবু,
1: মনে রখ
0: কণ
1: পুরাণ নিয়ম রহিলা
0: কণ,
1: জনে কহিলে জনে শুনিবা কথা,
0: শ্রোতা বকতা জহি নাহি রোদন করু কাহি পাই।
1: অগস্তি কহুছন্তি বৈবস্পত শুনুছন্তি।
0: হৌ হৌ, বাবাজি কহিলে রজা শুনিবা কথা তো।
1: বাবাজি কহিলে
0: হেলা, অগস্তি বাবাজি নুহন্তি কি?
1: তোতে উল্লাটা বলি কহিবে রে।
0: আই সবু চরিত্র সিয়ে কহন্তি বৈবস্পত মন শুনন্তি।
1: হ্যাঁ
0: হেলা,
1: ঘটনা কোন জানিছু
0: কণ?
1: এক দিনে কৈলাস পর্বতরে শিব বসিছন্তি, পার্বতী পাদ সেবা করুছন্তি। সেবা করু করু জানিছে আমার গোটিয়ে নিয়ম রয়েছে
0: কণ,
1: স্ত্রী মানে যদি কিছু কথা স্বামীকে কহিবাকু থিব, তাহলে তার সময় উন্ডি একা কহিবে,
0: কালে রাগি করে থিব, কো কথা কইলে চার চাপাটা বাজি যিব
1: নাহি তাহা নুহে যে
0: হেলা।
1: পাদ সেবা করু করু উমা কহিলে,
0: পার্বতী কহিলে শিবঙ্কু,
1: কহিলে প্রভু
0: হ্যাঁ
1: আদেশ হেলে মুটিয়ে বৈকুণ্ঠ দর্শনকু যাআন্তি, লক্ষ্মী নারায়ণকু দর্শন করন্তি।
0: শিব কহিলে বড় পবিত্র কথা,
1: ভালো কথা টিকে কহিল,
0: লক্ষ্মী নারায়ণ কু দর্শন করিব বলে তাঠু মুক্তি ধাম কোটি অছি কি
1: না অছি কি?
0: যা যা ল মা যা।
1: কে কহিলে যে এমতি কথা দিয়ে?
0: শিব কইতিবে পার্বতী কি?
1: যা যা ল মা যা বলি কহিলে।
0: না না, আমার ঘরে এমতি আমি কহুছে তো, শিব মধ্যে সেমতি কইতিবে বলে ভাবুছি।
1: আরে বাবু, ঘরে এক কথাটা কু এমিতে ভরি করিবা কি?
0: হ্যাঁ
1: শিব কহিলে,
0: আচ্ছা
1: মো নাম লোকনাথ, মু জগত বুলি লোকঙ্কর হিত সাধন করি আসিবি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তুমি যাও বৈকুণ্ঠ।
0: হলে শিব পড়লে লোকঙ্কর কথা বুঝিবা পাই, পার্বতী পড়লে বৈকুণ্ঠ কু দর্শন করিবা পাই লক্ষ্মী নারায়ণ।
1: যিমিতি লক্ষ্মী নারায়ণ বাবু পার্বতী দেখি দেলে,
0: হ্যাঁ
1: পাঁচটি নেই গলে,
0: আচ্ছা
1: বসেই দেলে, লক্ষ্মী নারায়ণ বসিছন্তি, পার্বতী বসিছন্তি,
0: হ্যাঁ
1: টিকিয়ে নেত্রকু নিরীক্ষণ কলে,
0: প্রশংসা করছন্তি পার্বতী।
1: কোন কহিলে
0: কোন
1: বই

0: আচ্ছা
1: মা যেতেবেলে চাহিলে
0: চারিআড়ে সম্পত্তি ভরপুর অবস্থায় আছে,
1: বৈকুণ্ঠরে কোন অভাব আছে,
0: টিকিয়ে সিদ্ধি নেইকি সাধু, টিকিয়ে নিধি নেইকি কুবের, টিকিয়ে সিদ্ধি টিকিয়ে নিধি মিশাইকি
1: ইন্দ্রপদ পাইছন্তি,
0: পার্বতী দেখিলে লক্ষ

একটি মায়া কলে জটা ধারি কে মন্তে দেবা ঐশ্বর্য শ্রী একটি মায়া।

0: সুরাসুরার্চিত মুনীন্দ্র বন্দিত সুরেন্দ্র সেবিত পদদ্বয় ওং নম শিবায় ওং নম শিবায়
1: শিব দেখিলে মস্তকরে কেশকু ধরি উমা ফেরুছন্তি নম শিবায় গায়ন করি
2: হ্যাঁ
1: শিব কহিলে কি গৌরী
2: কোন কানিপণতরে বান্ধিকি ধরিকি যাইতিলো লোম ওজন করিবা পই সম্পত্তি কোন অধিকার দেই দিলি কি হাত উপরকু টেকি ভার করি আসছ
1: সেতেবেলে উমা করপত্র জড়ি কহিলে প্রভু মোর মনর অভিমান কো আপন মেন্টেই পারিছন্তি
2: হ্যাঁ
1: এণু মোর অভিমান সরি গলা
2: আচ্ছা
1: এণু করি মু আপনকু গটিয়ে কথা কহি
2: কোন কইবি
1: হে শিব
2: আচ্ছা
1: মোর অপরাধ কোন ক্ষমা করিবেনি
2: আজ্ঞা মু তো নারী মন
1: আরে নারী মন সবুবেলে চঞ্চল
2: তেণু মু টিকে লালসা রাখিতিলি মোর সম্পত্তি পাই
1: এ যে সম্পত্তি পাই লালসা রাখিছিলি
2: হ্যাঁ
1: মোর সম্পত্তি আবশ্যক নাহি প্রভু
2: আপনক জটার খন্ডিয়া কেশকু বৈকুণ্ঠপুরর সম্পত্তি সমান হেলানি
1: এইটু চিন্তা করছ না বাবু
2: হ্যাঁ হ্যাঁ
1: লোমকু যদি বৈকুণ্ঠ সরি ন হেলা
2: শিবঙ্কর রূপকু তো পার্বতী দেখি ঠিয়া হাইছন্তি
1: হ্যাঁ
2: বলে প্রভু তমে তো সংসার র পাপ হরণ কর্তা
1: তা হেউছ
2: মো পাপ মধ্যে টিকে হরণ করি দিও
1: জানিছু
2: হ্যাঁ হ্যাঁ
1: যিমিতি হরণ করি দিও বলি কহিলে
2: আচ্ছা
1: সন্দেহরে পড়ি গলে প্রভু পঞ্চানন গৌরীঙ্কু চাহি করি
2: কহন্তি এসন
1: আনি অছ কেশ যেবে রখিব কোঠাই
2: আহা রখিব কোঠাই
1: রখিবাকু এ লোমকু স্থান আহি
2: নাহি আগ পার্বতী লোমটাকু সিনা ফেরাইকি আনিল
1: কিন্তু আকু রখিবা পাই স্থান অছি কি
2: অঠাটে কিনিকি আনিলে মুন্ডরে আউতরে পেস্টিং করদেই থান্দে
1: কোন কোন কি অঠারে
2: আউ গোটে জটরে লগাবি কোন গোটে

0: ক্ষকরি ভনাম ধরি ধরি জীব যাও
1: ডাকে দিন রাম হরি হে হরি ডাকে দিন রাম হরি
0: বলো প্রেমানন্দে কবার
2: হরি হরি বলো।
3: ଶୁଣୁଥିଲେ ଲୋକଗୀତ କ୍ରମରେ ଦାସକାଠିଆ ଗୀତ ପରିବେଷଣ କରିଥିଲେ ରାମହରି ପାଢ଼ୀ ଏବଂ ସାଥୀ ରବିନାରାୟଣ ଶତପଥୀ।